ইসে এসিগে লুইনেনা তাংকক আসিগি মণিপুর ফিল্ম ইসে সন্দকচবা মতাং আসি লুইসেনজরি গাসিগি লকচকি বা ফিল্ম লাইবকি সেন্টেন সেইশকপি তকেলম্ব মন্দাকিনি সেইরিংবা এন নিসিকান্তা সেইরাংবা হামোমনাবা অনিসুবা ইসেদা ইঙা নংলকতা ফিল্ম ইসেদগি রোসিবিনা মদি সদানন্দ খুঞ্জলদা রোমি মাইতেনা সেইরিংবা লুইনেনা তোমবা থাংজমনা সেইরাংবা ইসেনি অহমসুবা ইসেদা লাভ লাভ ফিল্ম সেদগি নাও বয় আমি সৈতাই খুঞ্জেল সৈরেবাদ সৈরংব এস কে নোমাইথেন মরিসুবই সৈদা লোকচকি পাচা ফিল্ম সেদি বি কুঞ্জ বিহারী খুঞ্জেল ওকেশনা ওইনাম সৈরেব লোক সরি সেনজম সৈরংব ইসেনি মঙ্গাসুবই সৈদা সনাগি তাংবল ফিল্ম সেদি পুষ্পরানী খুঞ্জেল বিএস গুপ্ত রাইসম সৈরেব লোক সরি সেনজম সৈরংব ইসেনি মতানসিদ মণিপুর ফিল্ম ইসে সন্দোকচব লুইসেনজরি আকাশবাণী ইম্ফল হজমুক তাবিরসে তোমান তোমান সৈসকি খোঁজলদি গেট মতং মতং হইনা